যোগ সম্ভ কর্মদম মাজ ভর গে মামচি গরমি ভারে আমি নত গরমি দিপে মাম আগর দুখাদার সমাজ ওয়াই খুরি জব বল মা